শুধুমাত্র আকাশবাণী ছাপানো কেন্দ্র অনুবাদিত হতে মাধ্যম লিখিত ৭৭ অংশ ৭৮ মিটার্স কিংবা ৭০০ ব্যান্ড কে লোড সার ইউজ অন AIR ইয়া মোবাইল অ্যাপ ওর লাইভ টিভি ছাপাতে পারতাম। দুপার ৪৫ বাজলায় নেক্সট ওয়েভ হা নবীন চিত্রপট গীতাচা কার্যক্রম। या कार्यक्रमाचं हे पहिलं गीत आहे।